0: আমাশে পানি মধু হোশ কি এ যা মুঝে তো মাই খিচে তেরি ও
1: বিগ 106.2 দ্য বিট অফ বলিউড নো রাশ নো নয়েজ জাস্ট soul soothing music on a moonlit ride. This is the big chill on Big 106.2, the beat of Bollywood.